পাকিস্তানক 8-3 গোলত পরাজিত করে। ভারতের ডিআই হেট্রিক করার উপরই সন্দীপা কুমারী আর নুসিন নাজে দুটাক আর নীলম টপনয় এটা গোল দিয়ে। আনহাতে পুরুষ দলটোয় নিজের প্রথম খেল বাংলাদেশক 7-3 গোলত পরাস্ত করে প্রতিযোগিতা শক্তিশালী আরম্ভণি করেছে। উল্লেখযোগ্য যে এই প্রতিযোগিতা প্রথমবারে অনুষ্ঠিত হবলগিয়া FIH ইউথ হকি 5S বিশ্বকাপর এশিয়ান কোয়ালিফায়ার হিসাবেও গণ্য করা হয়েছে। ত্রিদেশীয় ভ্রমণের দ্বিতীয় পর্যায়ত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উত্তর মেসিডোনিয়াত উপস্থিত হয়েছে। বিগত কেবাদিন ধরে হয়ে থাকা ধারাষার বরষুণের ফলত 16 জেলার 3,62,000 অধিক লোক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভারতত প্রথমবার ডেঙ্গু প্রতিষেধক কিউ ডেঙ্গা বিক্রির অনুমোদন জানা হয়েছে। সিকিমত NHPC জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গত আবদ্ধ হয়ে পড়া লোকসকল 7টা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর FIH ইউথ হকি 5S এশিয়ান চ্যাম্পিয়নশিপত ভারতে জয়ের অভিযান আরম্ভ করেছে। আমার এটির বাতরি মানে পরবর্তী বাতরি পুয়া 7:55 শুনবলে পাব।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি চারিদিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 21 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর সপ্তমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:47:22, আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:13:56।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বৰত ফোন করক।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংর বাবে আজই ফোন করক।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বর ফোন করক।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এবাৰ শুনক গীতা হাতীকাকতিৰ কথাৰে পাৰুল দেৱীৰ গ্ৰন্থৰ গীত, প্ৰযোজনা ৰাজেশ্বৰ বৰদলৈৰ।

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার যুক্তা কেঠান পোনা বাংলি এরন রংপি স্টেট অলং কেডাম তাং পেনাং আন আর্নি আরবে কেজাং পোনা যক ডিস্ট্রিক্ট ক্রেট রগলং লাক কেট হমরা সুরি ট্রকেব্রা হিনি সোসিয়া মনি দুম কানা হক দুন পেন চেতং পন বাংস অলঙ্কিত অলং

0: langhelo e pran langhelo e chithi lasi langpache hodetri kijuna lang arni wangta minute pho pen minute cap an apor par clock pe mera puthot pangsam thuansi langju nangji langka pisu e aketili mate aphule along amatsi pangsam nangji kapre ka phule along jongsi langpe joy thu pulotangte labang so lang cheho thu detta hai dongkol apen langtu akung araya long langpachi tiwok long le det nangji jongsi langchi tiwok do pulotangte labang so dimalong bleaching powder mate aduk rig pen tai nangji ningchi bik tha kijuna lang ki bi alangbong mate aphule kaiketa divyer nangji langka chu ena huta iri pen chiphuwok nangne abe ke ding ke thon tang ahar lung ason pensi lang chosok nangji
1: নাংলি তুম কারবে যাই মে কার লম্বাম লকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংলিং পেন আদুথুকে কারবে যাই মেঘ লং পেন পিনাপ কেরট কপর পঞ্জিয়া পুথাকলে পিনি পেন চিঠান পনিক মেঘসেনা পিনাপ লকে জখং চিকলো নিফাইং কয়রা হিনি ঠেলাং আর্নি কার্বি যাই মেঘ লং পেন পিনাপ নাং তুম আপ্রাংসিয়া বাংকে আর্নি বাং আসন বীরতা আর্য ইকলং ইচি বিরটা পেনা ফিজং পিনিয়া সারলামথি পোয়ালং পেন পিনাবলে থচিস্তামে নানিতুম সারলামথি তা আর্জু ইকলং ইকজি বাংসুরার পেনাফি আসনসন কেনাং সত আলামজির কিরটক পার্জুপন পেনাফি পিনাবলকে ঠেলাঙারনিয়া পৎসি ইরুই পেন ফংনি কপার্জুপন ভোরেঙা বিরটা লং পেনাং নিতুম

0: No, no, Nikansam. Por vai plia por pen. A sami salam te pen. Bita te pi. Arjupone te pile. Kar bia jai meg long. Wang te iglo na.
1: Namaskar. Akakmani Guwahatir Sari Bazar Mukha Batori Hoite Moi, Morami Kashyap. মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি কামরূপ জেলার বঙ্গরার টেক সিটিত ডিজিটেল ডিজাইন আর থ্রি ডি প্রিন্টিং উৎকর্ষতা কেন্দ্র উদ্বোধন করে। রাজ্যত শেহতীয়া বানত 11খন জেলার 3,10,000 অধিক লোক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বানত 10 জন লোকে প্রাণ হেরাইছে। রাজ্যের কেবাখনো জেলাত বানর কবলত পড়া রাইজক উদ্ধারের লগতে নাগরিকর জীবন আর সম্পত্তি সুরক্ষিত করার ক্ষেত্র রাজ্য সরকার ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতার ব্যবস্থা গ্রহণ করা বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করেছে। রাজ্যের গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা মন্ত্রী কৌশিক রায়ে আজি গুৱাহাটী মহানগরের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বান সমস্যা দূর করার ব্যবস্থাসমূহ বুজ লয়। অসম সরকারের

0: উচ্চ শিক্ষা বিভাগে ৰাজ্যৰ মুঠ 134খন প্ৰাদেশীকৃত মহাবিদ্যালয়ৰ সৰ্বমুঠ 2981টা পদ স্থায়ীভাৱে সংৰক্ষণ কৰাৰ কথা ঘোষণা কৰিছে। বিৰোধী পক্ষৰ সদস্যসকলে চিকিৎসা বিজ্ঞানৰ পাঠ্যক্ৰমত নামভৰ্তিৰ পৰীক্ষা, নীটৰ প্ৰশ্নকাকত ফাদিলকে ধৰি বিভিন্ন বিষয় লৈ সৃষ্টি কৰা হুলস্থূলীয়া পৰিস্থিতিৰ বাবে আজি সংসদৰ উভয় সদনৰ কাৰ্যক্ৰমণিকা 2 বজালৈ স্থগিত ৰাখিবলগীয়া হয়। ছিকিমৰ নামচি জিলাৰ চামৰডাঙত এন এইচ পি চিৰ তিষ্ঠা ষষ্ঠ জলবিদ্যুৎ প্ৰকল্পৰ নিৰ্মীয়মান সুৰংগত আবদ্ধ হৈ পৰা লোকসকলক নিৰাপদে উদ্ধাৰৰ বাবে অভিযান অব্যাহত আছে। মঙলদৈ সনাতন ধৰ্মসভা প্ৰাংগণত আজি দিনজোৰা কাৰ্যসূচীৰে দৰং জিলা সাহিত্য সভাৰ 54সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস উদযাপন কৰা হৈছে। আৰু স্কটলেণ্ডৰ গ্লাছগট পৰহিলৈ আৰম্ভ হ'বলগীয়া কমনৱেলথ গেমছত অংশ লোৱাৰ উদ্দেশ্যে ইতিমধ্যে ভাৰতৰ 126জনীয়া খেলুৱৈৰ দলটোৰ অধিকাংশ সদস্য গৈ গেমছ ভিলেজত উপস্থিত হৈছে। এতিয়াৰ মুখ্য বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15।
1: আকাশবাণী গুৱাহাটী মহাবাহু আংডেং কাৰ্বি আজাই মেঘপেন পিনি কাৰ্বি জাই মেঘ লংপেন আধুনঠু কাচিং কি চেথান আলামজিৰ আৰ্জুপনিক চেনাং পিনি লাবাংচ আংডেং আলং কাচিং কি চেথান পঞ্জি আলাম লাবাংকে কাৰ্বি আখে ইলাপেনকে জয়ন্তীয়া আৰিচু আলং থং নকবে কেকলেম টেকাং আৱত আদুৰ লাবাংচ পথাক লামজির কান্ঠুর পনবাং সার অজয় বরা লাপেনকে লাবাং সলং কাচেঠান চিমুম দোনা তুম বাংলাকে কেসিএস আমেফু বারিম চন্দ্র সিংক্রো লাপেনকে ইনুদ লুন বারিম কেথেক স্যার লুনসেপো লং সিংবে আলাং তুম কাচিং কি চেঠান আলামজির লাবাংস আংডেং পিনি লাদাখ আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি হাজাই মেঘ লংপেন পিনিসি কেরট কাপাচি তাক পঞ্চেং জেলা তাংটে চিংকি চেথান আলামজির আর্যপনিক সেনা
2: আটেং পেনকে থং নক বি আফান জান্তারিচু ইংহন পিক লাসি থং নক বি আসু আলং সের সি কে পালি পুয়া আলাম আর্যুলং লাসু আপু থাক নাংলি ক্রসাং হো নাংথানি থাতে
3: আহক ল উপেন দা মিল তুমি চেথান ল থং নক বি কচন বেঞ্চি জানতাপ ৰিচুৱাৰী আলং কেলে ৰক মা চলন দামী তুমি চিঠান ন পেনলে ৰক পানাফি জানতা ৰিচু কাচুপিন খাটা টেং লা থং বাংকে ক্লেমকে দাম পি মেপিক আং ঠিক যত পেঞ্চি ক্লেম পি লাচি কাচিং চাম লাচে কাচিনা টেং বলোতে থং নপি কবি চুপিক লাচি কবি কেলে আনু কেক দা দোল আনু পাক চাইন হেম দা দোল চা কাজু ডাঙা লং থু পান দা
2: দালো
3: সাইনি চলো আদে সাইনি মিঠাং বনাই থাক সারলে কার্বি তুমকে কার্বি তুমা থাকে সাইনি চো বনাই থাক হালা ছুপি লহাই কুপি মে থরপ লহাই পাঞ্জি লহাই গিচু গে দিলি পাই তুম দাস চিপ নাই নাই বুজার বুজার নামনে নামনে আমার সে রাসকে চিংহন মাংস আং থেক কে বিজে ফানমো মোটা বুসে আসো লং সের কাপালি লা সের কাপালি হেনল রিচিও কে চিংহন নাই লাংস আং থেক কে পিবাঙ্গে
2: লাসু থং বি আসু আলং মানে সের কে পালি আসু আপু থাক লুন বারিম দই
4: দু
5: বাং ইরু জানতানি আই থং কে মেসেন আবিদি পুরে চুকাং হন কম কালি থংকে দামনি আংনি চি মুহ তুরুচি ফুচি দানি তা থংল

জীব ইরু থং বাং আবিদি হাজুকলো বাতাইনি উর্মি দুর্মি নাং ক্লু নি নাং তুমকো আনসি চোজি তা বাং তৈ থু দে চাকরি বাং সরি আন্নাতলে পিসি দরজি আর লুক্রাক নন আরং পি আই

হিঞ্জাও হর বেলা রাং রূফা থাকা পয়সা মোটর গাড়ি হরফা নান্দু সালাই মাঠে পিসা হিঞ্জাও হর বেলা রাং রূফা থাকা পয়সা মোটর।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবহ। এতিয়া 6:45 বজাত সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।

0: শ্রোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা।
1: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়,
1: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি?
2: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
1: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নাকি?
2: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সৰ লোকৰ বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
1: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
0: আধুনিক গীতৰ অনুষ্ঠানত আজি আগবঢ়োৱা হৈছে সুদীপ ৰঞ্জন মেধিৰ কণ্ঠৰ গীত, শিল্পী কণ্ঠৰ প্ৰথম গীতৰ ৰচনা নৱকান্ত বৰুৱাৰ।